0: মন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than 1 crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Shri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal

0: ইকুয়েডর ও কুরাসাওর মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতায় রেড রোডে আজ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। এদিন প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তোঁ নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज

0: उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
1: রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারে থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। শ্রী মোদী এদিন কলকাতাবাসীর বিশেষ প্রশংসা করে বলেন, নাগরিক কর্তব্য পালনে এখানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগ দিবস পালন উপলক্ষে গোটা বাংলায় স্বচ্ছতার সঙ্গে স্বাগত কর্মসূচি পালন করা হয়েছে, যা অত্যন্ত প্রেরণাদায়ক।
0: আজ যোগ দিবস পর খাস করকে পুরে বঙ্গাল মে কলকাতা মে ইহা বনে স্বচ্ছতাকে যোগকে লিয়ে ভি কলকাতা বাসিয়ং কি সরাহনা করুঙ্গা। এ অদ্ভুত পহল হ্যায় স্বচ্ছতা সে স্বাগত পহল কে লিয়ে জিস তরহ यहां लगातार श्रम किया गया है, नागरिक कर्तव्य निभाया गया है, वो सभी देशवासियों के लिए आज एक बहुत बड़ी प्रेरणा बन गया है।
1: কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ভারত ও বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হচ্ছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনসুলেট যোগ দিবসের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর রাষ্ট্রপতি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর 3টি জাহাজ দোনাগিরি, সংশোধক এবং অগ্রয়ের কমিশনিং বা নৌবহরে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতার গার্ডেনডিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জাহাজগুলি নির্মাণ করেছে। এগুলিতে 75%-এরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 5 পৃষ্ঠার একটি চিঠি লিখে রাজ্যে নতুন বিজেপি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালনের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। শ্রী মোদী উল্লেখ করেন, এবছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গের জনগণ এক অবিস্মরণীয় নির্বাচনী রায় প্রদান করেছে। তিনি গত এক মাসে রাজ্য সরকারের কাজের অসাধারণ গতি ও সংবেদনশীলতার প্রশংসা করেন এবং সরকারের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন। তাঁর চিঠিতে উল্লেখিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং অন্নপূর্ণা যোজনা। প্রধানমন্ত্রী এই উদ্যোগগুলির জন্য শুভেন্দু অধিকারী ও তাঁর দলকে অভিনন্দন জানান। শ্রী মোদী আশা প্রকাশ করেন যে পশ্চিমবঙ্গ তার প্রজ্ঞা, সৃজনশীলতা ও অদম্য মানসিকতা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করে যাবে এবং রাজ্যের মানুষ নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়ে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী 3টি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক আছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানন্মার হেরল্ড নামের 3টি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরো বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য দুদেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে ফের পরস্পরের মুখোমুখি হতে চলেছে। উল্লেখ্য, ইরান গতকালই জানিয়েছিল লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধ না হয় তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমোদন প্রত্যাহার করেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের গতকালের ঘোষণাতে স্পষ্ট জানিয়েছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান যদি স্থায়ী চুক্তিতে স্বাক্ষর না করে তবে সমস্ত জলপথে মার্কিন অবরোধের ব্যবস্থা করা হবে। শিক্ষায় নেতিবাচক প্রভাব এড়াতে নরওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। পাশাপাশি উচ্চস্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহারে বিধিনিষেধ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এআই ব্যবহারের ফলে ছোট ছোট শিশুদের পড়া লেখা ও গণিত শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি জানান, আগস্টের শেষ ভাগে শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজস্থানে যাত্রী সুবিধা বৃদ্ধি ও রেল নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি বিকানের রেলওয়ে স্টেশন থেকে লালগড় সাবরমতী এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর হেডগেওয়ারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করে দেশবাসীর মনে সবার আগে দেশ এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তুলেছিলেন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব MIFF 2026 আজ শেষ হচ্ছে। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেশন এবং এআই সিনেমার এই দ্বিবার্ষিক উৎসবটি গত 15 জুন শুরু হয়েছিল। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এফ এর ম্যাচে তিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। গুয়াদালুপে স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গতরাতে গ্রুপ ইর ম্যাচে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। খেলা শুরু 9:30। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় 12:30 লস এঞ্জেলেসে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবু ভার্দের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনের নেতৃত্ব দেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। খবর শেষ হলো, এরপরের খবর 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। आज 12 अन्तर्राष्ट्रिय योग दिवस हो। अन्तर्राष्ट्रिय योग दिवसको अवसरमा राज्यको राजधानी कोलकातामा आयोजित कार्यक्रमलाई सम्बोधन गर्नुहुँदै प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भन्नुभयो, जुन 21 पृथ्वीका केही भागहरूमा वर्षको सबैभन्दा लामो दिन हो र अन्तर्राष्ट्रिय योग दिवसको कारण यो विश्वको सबैभन्दा ठूलो सामूहिक उत्सवको दिन पनि बनेको छ। प्रधानमन्त्री मोदीले कोलकाताको ऐतिहासिक रेड रोडबाट योग दिवस 2026 राष्ट्रिय उत्सवको नेतृत्व गर्नुभयो। प्रधानमन्त्रीले कोलकाताको स्वच्छता से स्वागत सफाई मार्फत स्वागत अभियानको प्रशंसा गर्नुभयो। यस अवसरमा श्री मोदीले भन्नुभयो, यो कुनै उमेर समूहमा मात्र सीमित नभई भावनाको अभिव्यक्ति पनि हो। योगले हामीलाई सन्तुलित जीवन जिउन र मानसिक स्वास्थ्यको माध्यमबाट शारीरिक स्वास्थ्यको मार्गमा अघि बढ्न मद्दत गर्ने प्रधानमन्त्रीले बताउनुभयो। श्री मोदीले योगलाई जीवनको अङ्ग बनाउनु पर्नेमा जोड दिनुभयो। उहाँले सरकारले योग 365 पहल अन्तर्गत यस वर्ष 100 दिनको अनलाइन योग कक्षा आयोजना गरेको बताउनुभयो। सन् 2015 अन्तर्राष्ट्रिय योग दिवसको शुरूआत भएकोदेखि श्री मोदीले नयाँ दिल्ली, चण्डीगढ, लखनऊ, मैसूर, न्यूयोर्क, श्रीनगर र विशाखापट्टनम लगायत विभिन्न स्थानहरूबाट समारोहहरूको नेतृत्व गर्नुभएको छ। यो कार्यक्रममा धेरै केन्द्रीय र राज्य मन्त्रीहरू पनि भाग लिएका छन्। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज कोलकातामा 3 स्वदेशी नौसेना पोतहरू INS दुनागिरी संशोधक र अग्रयको जलावतरण गर्नुहुनेछ। यस पोतहरू नौसेना युद्ध पोत डिजाइन ब्यूरोद्वारा विकसित गरिएको थियो र गार्डन रिज सिप बिल्डर्स एण्ड इन्जिनियर्सद्वारा निर्माण गरिएको थियो। तिनीहरू लडाई सञ्चालन, हाइड्रोग्राफिक सर्वेक्षण र पनडुब्बी विरोधी युद्ध क्षमताहरूलाई बलियो बनाउन डिजाइन गरिएको हो। आईएनएस दोनागिरी, ब्रह्मोस मिसाइलहरू र माध्यम दूरीको वायु रक्षा प्रणालीहरूले सुसज्जित छ। आईएनएस संशोधक तटवर्ती र गहिरो पानी दुवैमा हाइड्रोग्राफिक सर्वेक्षण सञ्चालनको लागि डिजाइन गरिएको हो। आईएनएस अग्रय तटीय रक्षाको लागि टापेटु रकेट लन्च र सोनार प्रणालीहरूले सुसज्जित एक पनडुब्बी विरुद्ध युद्धपोत हो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीलाई पत्रचार गर्नुहुँदै राज्यमा नयाँ भारतीय जनता पार्टी सरकारको पहलहरूको सराहना गर्नुभयो। प्रधानमन्त्रीले पश्चिम बंगाल दिवस मनाउने सरकारको निर्णयको प्रशंसा गर्नुभयो अनि श्यामा प्रसाद मुखर्जीको योगदानको उल्लेख गर्नुभयो। श्री मोदीले पछिल्लो एक महिनामा राज्य सरकारको उल्लेखनीय कार्यहरूको प्रशंसा गर्नुहुँदै वहाँ यस प्रगतिले धेरै प्रसन्न भएको बताउनुभयो। स्नातक मेडिकल पाठ्यक्रममा प्रवेशको लागि नीट परीक्षा आज फेरि हुँदैछ। 22,79,000 भन्दा बढी उम्मेद्वारहरूले परीक्षा दिइरहेका छन्। यो भारतभरिका 551 शहरहरू र विदेशका 14 शहरहरूमा सञ्चालन भइरहेको छ। परीक्षा अंग्रेजी र 12 भारतीय भाषाहरूमा हुनेछ। परीक्षा अघि राष्ट्रिय परीक्षण एजेन्सी एनटीएले हिजो एक मार्क ड्रिल गरेको थियो। घैयाबारीको नेताजी हाई स्कूलमा हिजो पश्चिम बंगाल दिवस पालन गरियो। सरकारद्वारा घोषित यस कार्यक्रममा विद्यालयका नानीहरूले विभिन्न कार्यक्रमहरू प्रस्तुत गरेका थिए। सोनादा डिग्री कलेजमा हिजो पश्चिम बंगाल दिवस विविध कार्यक्रमका साथ कलेजका प्राचार्य डाक्टर योगेश खातीको अध्यक्षतामा सम्पन्न भयो। कार्यक्रमको आयोजना कलेजको इतिहास विभागले गरेको थियो। समाचार आकाशवाणी खरसाङबाट पूरा भयो। अघिल्लो समाचार लिएर 10 बजे उपस्थित हुनेछौ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।

0: বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয় বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yog can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and helps to keep lifestyle disease away.
0: সংস্কৃতিবন্তক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000েরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন
1: ভারত আজ আপনি পুরে মেরিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বানা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা

0: वर्णमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারতকে নারী শক্তিকে শৌর্য কি প্রতীক, ये সদেম নারী শক্তিকে লিয়ে প্রেরণা কে স্রোত রহেঙ্গে। ইস বিশ্ববিদ্যালয় কে আসপাস কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হে। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগিদারী জনজাতীয় সমাজ অর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গো কি বেটিয়ো কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি মন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কাউর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্য সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: শ্রোতগণ অবশ্য ভুটানি কার্যক্রম অন্তর্গত ভুটানি গীত